জিয়াপদ বায়ো শ্রী সীতা মাইলাই সই সই রে আপতি মালাই ভো গাইকো নাম গা।

ছি ফোকারে রাতে আজানে রো যাবে না বার হই না নি হই না খেয়াল গারে কো হই না আজানে রো জানে মামা মাতাই লাইপা।

রাজাকো মানছে এসটি বুড়ি মানছে এসটি বুড়ি মানছে বুড়ি রাইতে ও খংরা

0: নিত্রনারণীতি বাইর পরকাল পেটি মজুরাই বাস বাসু বাস মাই
1: সরাই পুগ দেই 90 বর্ষ মাত্রই ও
0: সরবার।

দবিলে তোমায় বাঁচুরুদাই রুদাই মনে রাখনে পাইনা ঠাও শুকিল সারি লাই সাপাকাই পারি মইল সারি ধয়েরা দবিলে তোমায় বাঁচুরুদাই রুদাই মইল সারি ধয়েরা দিনাইলাই কাটছো চন্দ্র সূর্যায়রি রাতাই কাটছো রোয়েরা দবিলে ধুনচা সারা ইমরুন রাতাই কাটছো রোয়েরা নেপালে দাউলে গর্ব নায় সাউলে চুনক ঢুঙ্গ পেলেরা আমখানে কাঁচাই অবনে কাঁচাই চুনক ঢুঙ্গ পেলেরা রাতি নিন্দ্রা ছাই না দিন বকা ছাই না মন মা কুড়া খেলেরা